0: দেখেই।
1: দেউল পিটিয়াট, কামুর পিটিয়াট, নাওয়াল পিটিয়াট, কাল পিটিয়াট। www.livefm.lk
2: මෙලාව ලංකාවේ වේලාවෙන් රාත්‍රී 11:20
1: විසයි.
3: අහ අහ චිකි චිකි චා අහ අහ චිකි චිකි චා අහ අහ